শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আজ শুনবেন পঞ্চম ইন্ডিয়া জাপান বিজনেস কনফারেন্স প্রসঙ্গে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ডক্টর স্নেহাশিস সুরের একটি বিশেষ সাক্ষাৎকার। কিছু কথা হবে জাপানে গ্রীষ্মকালের ঠান্ডা খাবার ও পানীয় সম্পর্কে, থাকবে চিঠি ও কয়েকটি ফেসবুক কমেন্ট। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: প্রথমে শুনুন পঞ্চম ইন্ডিয়া জাপান বিজনেস কনফারেন্স প্রসঙ্গে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ডক্টর স্নেহাশিস সুরের একটি বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি অনলাইনে গ্রহণ করেছেন আহসান ভাই।
1: গত 10ই জুলাই কলকাতায় অনুষ্ঠিত হয় পঞ্চম ইন্ডিয়া জাপান বিজনেস কনফারেন্স। এই ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ডক্টর স্নেহাশিস সুর। এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিস থেকে আমরা ডক্টর সুরের সাথে বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছি এবং এই সম্মেলনকে ঘিরে তার অভিজ্ঞতা এবং জাপান ভারত সম্পর্ক রচনায় কলকাতার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে চেয়েছি। ডক্টর স্নেহাশিস সুর, এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের বিশেষ সাক্ষাৎকারে আপনাকে স্বাগত জানাই। আপনি গত 10ই জুলাই কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ইন্ডিয়া জাপান বিজনেস কনফারেন্সে অংশগ্রহণ করেছেন, তো এই প্রেক্ষাপটে আপনার কাছে আমার জানতে চাওয়া, জাপান এবং ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক রচনার ক্ষেত্রে কলকাতার ঐতিহাসিক গুরুত্বকে আপনি সংক্ষেপে কিভাবে ব্যাখ্যা করবেন?
2: ধন্যবাদ এনএইচকে কর্তৃপক্ষকে এবং আপনাকে এই ধরনের একটি সাক্ষাৎকারে আপনারা এসেছেন। দেখুন, একটি ভারত জাপান বাণিজ্যিক সম্মেলন ছিল, হচ্ছিল কলকাতায়। আমাদের মনে হয়েছিল ভারত এবং জাপানের যে সুমহান ঐতিহ্য সম্পর্ক রয়েছে তাতে কলকাতা তথা বাংলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে আপনি স্বামী বিবেকানন্দের সময় থেকেই ধরুন, তিনি শিকাগো ধর্ম মহাসম্মেলনে যাবার সময় জাপান হয়ে গেছিলেন এবং সেখানে সেটি তার খুবই ভালো লাগে, সে কথা তিনি লেখায় বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 5 বার জাপানে গেছিলেন এবং তা নিয়ে প্রচুর বক্তৃতা করেছেন সেখানে, ওখানে তিনি বই লিখেছেন জাপান যাত্রীর ডায়েরি এবং অন্য অনেক কথা ওনার লেখায়, বিভিন্ন লেখায় উঠে এসেছে। সেখানে ভারত জাপানের একটা সম্পর্ক উন্মোচিত হয়েছে। আমরা রাসবিহারী বসুর কথা জানি, বিপ্লবী রাসবিহারী বসু, তিনি ভারত থেকে বাংলা থেকে চলে গিয়ে জাপানে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে আস্তে আস্তে তিনি একটা বিপ্লবী দল গঠন করে ভারতের স্বাধীনতার জন্য এগিয়েছিলেন এবং যে দলটি উনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে তুলে দিয়েছিলেন, যেটাকেই আইএনএ আমরা বলে থাকি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের ভূমিকা জাপানে ভারতের স্বাধীনতা সংগ্রামকে অগ্রগিত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে আমরা সকলেই জানি, ফলে নেতাজি সুভাষচন্দ্র যে সহায়তা পেয়েছিলেন বা যে কাজ করেছিলেন সেটাও আমাদের জানা। আরেকজন বাঙালির কথা আমরা জানি, তিনি হচ্ছেন একজন বিচারপতি রাধা বিনোদ পাল। তিনি যে বিশ্বযুদ্ধের পরে যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল যেখানে জাপানকে প্রায় দোষী সাব্যস্ত করা হচ্ছিল, সেখানে তিনি যা সওয়াল করেছিলেন, তিনি যা বক্তব্য রেখেছিলেন, তার যে রায়টা সেটা অন্য বিচারপতিদের রায়ের থেকে আলাদা ছিল, যার ফলে রাধা বিনোদ পালও জাপানে তিনি খুবই সমাদৃত। আর দুই বিশ্ব বরেণ্য বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, যিনি সস্ত্রীক জাপানে গেছিলেন এবং তারও অনেক লেখা আছে, এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি নিজে জাপান যাননি কিন্তু জাপানের বৈজ্ঞানিক গবেষণার উন্নতিটা তিনি বারবার আমাদের দেশের লোককে বোঝাতে চেয়েছিলেন যে কিভাবে আমরা জাপানের সেটিকে অনুসরণ করতে পারি। এবং এই যে জাপান এবং বাংলার যোগাযোগ, তার ফলশ্রুতি হচ্ছে বিশ্বভারতী শান্তিনিকেতনের নিপ্পন ভবন, যেখানে শুধু জাপানি ভাষা চর্চাও হয় না, জাপানি সাহিত্য সংস্কৃতির চর্চাও হয়, ঐতিহ্যের চর্চাও হয়। এছাড়া অত্যন্ত প্রাচীনকালে দুজন ছাত্র কলকাতা থেকে জাপানে পড়তে গেছিলেন, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং মনীন্দ্রনাথ ঘোষ। এরা খুবই একেবারে 1910 সালের মধ্যে, মানে 1905-06 এরকম সময় তারা গেছিলেন এবং ফিরে এসে তারা একটা বই লেখেন। আরো একটা উল্লেখযোগ্য বিষয়, দেখুন যে সময়কার কথা বলছি সেই সময় কিন্তু বাঙালি মহিলারা এতটা বিদেশ যেতেন না বা যুক্ত হতে, মানে এত লেখালেখি করতেন না। তার মধ্যে একজন হচ্ছেন হরিপ্রভা তাকেদা, তিনি অধুনা বাংলাদেশের থেকে ছিলেন এবং তিনি ওই সময় তার জাপানি স্বামী সঙ্গে তার বিবাহ হয়, সেই সূত্রে তিনি জাপানে যান এবং তিনি একটি বই লিখেছিলেন। এবং জগদীশচন্দ্রের স্ত্রী লেডি অবলা বসু জগদীশচন্দ্রের সঙ্গে গেছিলেন, তিনি লিখেছিলেন। ফলে মহিলাদেরও একটা জাপানের সঙ্গে, এবং তারা জাপানের মহিলাদের চলাফেরা, কাজ কর্ম, পোশাক আশাক, শিল্প, এই সবগুলো দেখেন। এছাড়া আমরা সাম্প্রতিক কালে সত্যজিৎ রায়, বিশ্ববরেণ্য চিত্র পরিচালক এবং অপর এক বিশ্ববরেণ্য চিত্র পরিচালক জাপানি আকিরা কুরোসোয়া, তাদের যে সাক্ষাৎ এবং তাদের যে সম্পর্ক এবং তাদের যে সাংস্কৃতিক বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে, এটা আমরা দেখেছি, এটাও একটা বাংলা জাপানের সঙ্গে যোগাযোগ। এ তো বললাম বাংলা থেকে যারা জাপানে গেছেন, কিন্তু জাপান থেকেও বহু মনীষী বাংলায় এসেছিলেন সুদূর প্রাচীন থেকে। যেমন আমরা কাকুজো ওকাকুরার কথা জানি, যে ওকাকুরার এখানে আসা এবং শিল্পকে, জাপানের শিল্প অর্থাৎ আর্ট বা যে অঙ্কন, সেই শিল্পকে বাংলার সঙ্গে মেশা এবং তাতে বেঙ্গল আর্ট কিভাবে সমৃদ্ধ হয়েছে সেসব কথা আমরা জানি। ইয়োনো নগুচির সঙ্গে যে তর্ক বিতর্ক রবীন্দ্রনাথের হয়েছিল সেগুলোও আমরা জানি, জাতীয়তাবাদ কতটা এবং কতটা আন্তর্জাতিকতাবাদ, এই জিনিসগুলো। এছাড়া জিনসুকে সানো বলে এবং শীতকুহরি, এই দুজন শান্তিনিকেতনে যখন আশ্রম প্রতিষ্ঠা হয় বিশ্বভারতী, তার শুরুতেই তারা এসেছিলেন। এছাড়া ইয়োকোয়ামা তাইকান

0: Ishida Shunoso, Kampo Ari, Shokun Katsutoa, Junjiro Takakasu, এই ধরনের মনীষীরা এখানে শান্তিনিকেতনে আসেন, কলকাতায় আসেন এবং তারা জাপান এবং ভারতের সম্পর্ক, বাংলা সংস্কৃতির সঙ্গে যোগাযোগ করেন। এবং আরেকজনের কথা না বললে তো বলাই হবে না, তিনি কাজু আজুমা। তিনি একদম বলা যায় যে একজন মানে সাংস্কৃতিক দূত হিসেবে কাজ করেছেন, রবীন্দ্রনাথের বহু অনুবাদ করেছেন, তার বাংলা বহু লেখা আছে, শান্তিনিকেতনে ছিলেন। এবং কলকাতাতে এই রবীন্দ্র ওকাকুরা ভবন একটি প্রেক্ষাগৃহ, জাপানি ভাষা ও সংস্কৃতি চর্চার কেন্দ্র স্থাপিত হয়েছে, এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং সমৃদ্ধ। আমরা জানি যে কানাগাওয়াতে জাপানে যে বেদান্ত সোসাইটি আছে, যেটি রামকৃষ্ণ মঠ মিশনের জাপান শাখা, সেখানে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি চর্চা হচ্ছে, আধ্যাত্ম চর্চা। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক যোগ দিবসেও এখন জাপানে অত্যন্ত সফলভাবে যোগ অভ্যাস করা হয়। অর্থাৎ এই যে ভারত জাপান সম্পর্কে মধ্যে বাংলা তথা কলকাতা ও জাপানের একটা সুদূর নিবিড় যোগাযোগ আছে, আমাদের মনে হয় এই যোগাযোগটা পরবর্তী প্রজন্ম বা বর্তমান প্রজন্মের জানা দরকার।
1: ডক্টর সুর, আপনি এই কনফারেন্সে জাপান এবং ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক রচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি ব্যক্তিত্বদের নিয়ে একটি সেশনে বক্তৃতা দিয়েছেন, তো সেই সময় আপনি যারা অংশগ্রহণকারী ছিলেন তাদের কাছ থেকে কিরকম প্রতিক্রিয়া পেয়েছেন?
0: সত্যি বলছি, এটা মূলত একটি বাণিজ্যিক সম্মেলন ছিল। আমি একটু সংশয়ে ছিলাম যে যারা মূল বাণিজ্য অর্থাৎ অর্থনীতি, অর্থ, ব্যবসা, বাণিজ্য এই রকম একেবারে মানে বাস্তবিক জিনিস নিয়ে কথা বলতে এসেছেন, কিন্তু যখন আমি আমাদের এই সুপ্রাচীন ঐতিহ্য জাপান এবং ভারতের, এবং বিশেষত বাংলা তথা কলকাতা এবং ভারতের বণিকেরা এতজন জাপানে গেছেন, জাপান সম্বন্ধে লিখেছেন, আবার জাপানের এতজন শিল্প, সাহিত্যিক, সমাজকর্মী, রাষ্ট্রনীতিবিদ তারা এসেছেন, এই যে একটা সম্পর্ক, এই যে সমন্বয়, এইটা শুনে তারা অবাক হয়ে গেছেন। আমি একটাই কথা বলেছিলাম যে আমাদের বর্তমান সম্পর্কের উন্নয়নের জন্য আমাদের অতীতের ভিত্তিটাকে গুরুত্ব দিতে হবে, অতীতের ভিত্তিটাকে শ্রদ্ধা জানাতে হবে। আমাদের তো এত সম্পর্কের সুন্দর ভিত্তি রয়েছে, এই ভিত্তির ওপরেই আমরা ইমারত গড়ব, যেটা আমাদের ব্যবসা, বাণিজ্য, শিল্প এই জিনিসগুলো আরো এগিয়ে নিয়ে যাবে। তারা প্রত্যেকেই খুব সমাদর করেন, যদিও তারা শিল্প, সাহিত্য, ইতিহাসের মানুষ সকলে ছিলেন না, অনেকে ছিলেনও কিন্তু, যারা একটু শিল্প সাহিত্য চর্চা করেন তারা তো বলেছেনই, এবং যারা মূল বাণিজ্যের লোক ছিলেন তারাও খুব অবাক হয়ে শুনেছেন আমাদের এই সুমহান সুপ্রাচীন অতীত ঐতিহ্যের সম্পর্কের কথা।
1: ডক্টর সুর, বর্তমানে ব্যবসায়িক সম্পর্ক রচনার ক্ষেত্রে ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় কলকাতার গুরুত্ব কিছুটা কম মনে হতে পারে, বিশেষ করে বিনিয়োগের দিক থেকে। তাই ভবিষ্যতে জাপান ভারত দ্বিপাক্ষিক ক্ষেত্রে কলকাতা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ কি ধরনের ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন?
0: ধন্যবাদ, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখুন, অতীতে আমাদের হলদিয়ায় বিভিন্ন জাপানি বড় বড় সংস্থা আছে, মিৎসুবিশি আছেন, আরো বড় বড় সংস্থা রয়েছেন, অর্থাৎ একেবারে নেই তা নয়, কিন্তু নানা কারণে শিল্পের উন্নয়নে যতটা জাপানি প্রযুক্তি, জাপানি বিনিয়োগ যা আসা পশ্চিমবঙ্গে দরকার ছিল, যখন আমাদের এতটা যোগাযোগ রয়েছে ততটা হয়নি। আমাদের উত্তর পূর্ব ভারতে আছে, সেখানে সেমিকন্ডাক্টরের কাজ হয়, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং, রাইস, ওয়াইন এবং বাঁশের থেকে নানা রকম শিল্পের কাজ হয়। এছাড়া পূর্ব ভারতের উড়িষ্যাতে অনেক সংস্থা, জাপানি সংস্থা ইতিমধ্যেই এসেছেন, তারাও কাজ করছেন, পশ্চিমবাংলাতেও আছেন। দেখুন, পশ্চিমবাংলায় রাজ্য সরকার সম্প্রতি পরিবর্তন হয়েছে, তার ঠিক পরে পরেই এই সম্মেলনটি কলকাতায় হয়েছে, ফলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কলকাতা বলতে শুধু আমরা পশ্চিমবঙ্গ বুঝি না, এটি উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার এবং পূর্ব ভারতের একটি প্রধান শহর। অবশ্যই পশ্চিমবঙ্গে সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে জাপানিরা বিনিয়োগ করেছেন, এতে কথাবার্তা হয়েছে, ওই দিন হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই যে সম্মেলনটি হলো, এই সম্মেলন একটা প্রস্তুতি, একটা দরজা খুলে দিল যে জাপানের বহু বড় বড় সংস্থার শীর্ষ প্রতিনিধিরা এসেছিলেন, যারা ভারতে বা এশিয়াতে নেতৃত্ব করেন তারা এসেছিলেন, তারা দেখলেন, বুঝলেন, এবং ভবিষ্যতে নিঃসন্দেহে বেশ কিছু ক্ষেত্রে জাপানি প্রযুক্তি আসবে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের নতুন

0: যে রাজ্য সরকার এবং আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার একই দলের সরকার, ফলে একটা সহায়তা শিল্প উন্নয়নের জন্য তারাও বদ্ধপরিকর। তারাও চাইবেন জাপানি বিনিয়োগ যাতে আসে, জাপানিরাও দেখে গেলেন এবং ইন্দো জাপান বিজনেস কাউন্সিল কলকাতায় হওয়ার ফলে বিশেষ এই সময়ে এই সন্ধিক্ষণে নিঃসন্দেহে জাপানি বিনিয়োগ ও শিল্প পশ্চিমবঙ্গে আসার এক ব্যাপক সম্ভাবনা দেখা দেবে বলে আমার মনে হয়।
1: ডক্টর স্নেহাশিস সুর, আপনার অনেক ব্যস্ততার মাঝখানেও আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
0: আমিও আপনাদের কৃতজ্ঞতা জানাই, আপনাদের অনেক ধন্যবাদ, নমস্কার।
2: বিশেষ সাক্ষাৎকারটি শুনলেন। এবারে অন্য প্রসঙ্গ, জাপানে গ্রীষ্মের দাবদাহের কথা সম্প্রতি বন্ধুরা হয়তো শুনেছেন আমাদের খবরে, দেখেছেন ভিডিও ক্লিপেও। তপ্ত গ্রীষ্মে স্বস্তি পেতে জাপানে ঠান্ডা খাবার দাবারের ব্যাপক প্রচলন। বিভিন্ন খাবার ও পানীয়র হিয়াশি বা সুমেতাই অর্থাৎ ঠান্ডা সংস্করণ পরিবেশনের এই যে সংস্কৃতি জাপানে, এ সম্পর্কে আজ একটু বলা যাক।
1: বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোতে নুডলস, স্যুপ এবং চা, কফি ইত্যাদি সাধারণত গরম অবস্থায় পরিবেশন করা হয়। তবে জাপানে গরমের পাশাপাশি এগুলোর ঠান্ডা সংস্করণও খুবই জনপ্রিয়। যেমন হিয়াশি চৌকা বা চীনা ধাঁচে বানানো ঠান্ডা নুডলস, এছাড়া ঠান্ডা ওদন এবং ঠান্ডা সোবাও গ্রীষ্মকালে বেশ উপভোগ করেন এখানকার মানুষ। গরমে শরীর ঠান্ডা ও সতেজ রাখার খাবার দাবার সুপারমার্কেটে বিক্রি শুরু হয়ে যায় জুন মাসের আশপাশ দিয়েই, এবং রেস্তোরাঁতেও বিভিন্ন ধরনের ঠান্ডা খাবার পরিবেশন করা হয়।
2: এই সংস্কৃতির উল্লেখযোগ্য দৃষ্টান্ত রয়েছে পানীয়র মধ্যে। জাপানে গরমকালে বরফ দেওয়া চা ও কফির ব্যাপক প্রচলন। এছাড়া ঠান্ডা জল দিয়ে বানানো গ্রিন টি বা বোতলজাত ঠান্ডা গ্রিন টিও বেশ জনপ্রিয়। যেসব পানীয় সাধারণত গরম অবস্থায় পান করা হয় সেগুলোরও ঠান্ডা সংস্করণের ব্যাপক প্রচলন জাপানে। বিশেষ করে গ্রীষ্মকালে চা কফির দোকানে বরফ দেওয়া কফি ও বরফ দেওয়া চা খুব বিক্রি হয়। আমাদের অফিসেও দেখি অনেকে ঠান্ডা কফি উপভোগ করছেন।
1: সম্প্রতি সংবাদ মাধ্যমে হিয়াশি শ্যাম্পু অর্থাৎ গ্রীষ্মকালের জন্য বিশেষভাবে তৈরি শীতল অনুভূতি দেওয়া ঠান্ডা শ্যাম্পু নিয়ে বেশ আলোচনা হয়েছে, আর আমাদের সংবাদেও ছিল এই খবরটি। এই অভ্যেসগুলো জাপানের গরম ও আর্দ্র গ্রীষ্মের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গ্রীষ্মকালে খাবার দাবার ও পানীয়কে তৃপ্তিদায়ক এবং উপভোগ্য করে তোলার জন্য জাপানিরা নানা রকম সৃজনশীল উপায় উদ্ভাবন করেছেন।
2: আমাদের রবিবাসরি আসরের প্রযোজিকা ইনুই আইকোসান বলেছিলেন, বাংলাদেশে থাকার সময় তিনি মাঝে মাঝে বাড়িতেই বরফ দেওয়া চা তৈরি করতেন। যদিও ঠান্ডা স্যুপ, আইসড কফি বা অন্যান্য ঠান্ডা খাবার বিশ্বের অনেক দেশেই পাওয়া যায়, তবু ঋতু অনুযায়ী দৈনন্দিন খাবার ও পানীয়র ঠান্ডা সংস্করণ নিয়মিত উপভোগ করার জাপানি সংস্কৃতি সত্যিই স্বতন্ত্র এবং আকর্ষণীয়। প্রিয় বন্ধু, একটু আগে যে ঠান্ডা শ্যাম্পুর কথা বলছিলাম সে সংক্রান্ত 19 জুনের খবরে আমরা জেনেছি গ্রাহকদের তীব্র গরম থেকে স্বস্তি দিতে উত্তর পূর্ব জাপানের ইয়ামাগাতা জেলার চুল কাটার সেলুনগুলোর ঠান্ডা শ্যাম্পু ব্যবহারের কথা। খবরটি যে নওগাঁর আলী আহমদ আরিফের নজর কেড়েছে সেটা তার ফেসবুক কমেন্ট থেকে বুঝলাম। ঠান্ডা শ্যাম্পুর কথা প্রথম শুনলাম মন্তব্য মোহাম্মদ আবদুল্লাহর, আর শঙ্কর হালদার লিখেছেন, খবরটি আমাকে বেশ ঠান্ডা অনুভব করিয়েছে এই গরমকালে। হাতে আছে ছত্তিশগড়ের দুর্গ ভিলাইয়ের আনন্দমোহন বাইনের চিঠি। রবিবারের আসরে শ্রোতাবন্ধুর চিঠি পড়ার সুযোগ পাচ্ছি অনেকদিন পর, আশা করি আবার লিখবেন শিগগিরই। আপনার কাছে আমাদের বিভাগের বহু বছর ধরে পাঠানো অসংখ্য কিউএসএল কার্ড সংরক্ষিত আছে জেনে দারুণ ভালো লাগলো।
1: এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 3 আগস্ট ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম উত্তর পূর্বাঞ্চলীয় জাপানের ঐতিহ্যবাহী নৃত্য উৎসবে অংশ নিচ্ছে প্রায় 26,000 মানুষ। জাপানের তোহোকু অঞ্চলের অন্যতম প্রধান গ্রীষ্মকালীন উৎসব মোরিওকা সানসা ওদুরি ফেস্টিভ্যাল 1 আগস্ট ইওয়াতে জেলার মোরিওকা শহরে শুরু হয়। 4 দিনব্যাপী এই আয়োজনে মোট 208টি দল অংশ নিয়েছিল।
2: এটি একটি চমৎকার ক্লিপ। নানা রকম বাদ্যযন্ত্রের সঙ্গতে একের পর এক দারুণ জমজমাট নাচের শোভাযাত্রা। ক্লিপে একটি বালিকা বলল, দেখতে দেখতে মনে হচ্ছিল আমিও নাচি। এ যেন আমারই মনের কথা। 4 আগস্ট ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম ছিল, উত্তর পূর্বাঞ্চলীয় শহর আকিতায় শুরু হল খান্ত লণ্ঠন উৎসব।
1: আকিতা জেলার আকিতা শহরে সোমবার 3 আগস্ট শুরু হয় ঐতিহ্যবাহী একটি উৎসব, যেখানে কাগজের লণ্ঠন দিয়ে সাজানো লম্বা বাঁশের খুঁটি ব্যবহার করা হয়। 250 বছরের বেশি পুরনো ইতিহাসের অধিকারী আকিতা কান্ত উৎসবকে জাপান সরকার গুরুত্বপূর্ণ বিমূর্ত লোক সাংস্কৃতিক সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবছর উৎসবে স্থানীয় প্রায় 70টি দল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বৃহস্পতিবার 6 আগস্ট পর্যন্ত 4 দিনব্যাপী এই আয়োজনে মোট 273টি লণ্ঠন খুঁটি প্রদর্শন করা হয়েছে।
2: রুদ্ধশ্বাসে দেখার মতো ক্লিপ এটি, বিশেষ করে যখন কাগজের লণ্ঠন দিয়ে সাজানো প্রচণ্ড ভারী বিশাল বিশাল খুঁটি কপাল বা শরীরের অন্য কোনো জায়গায় ঠেকিয়ে ভারসাম্য রক্ষা করার কসরত দেখাচ্ছিলেন বহনকারীরা, সেই মুহূর্তগুলো লোমহর্ষক। বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো অবশ্যই দেখুন, আমাদের ওয়েবসাইটে আছে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। কিন্তু এবারে ভিডিও ক্লিপ নিয়ে প্রতিক্রিয়া। 2 জুন পোস্ট করা হয়েছিল পশ্চিম জাপানের নারা জেলায় লোকজনকে নাগাশি সোমেন বা প্রবাহিত সোমেন নুডলস পরিবেশন নিয়ে একটি ক্লিপ, যা দেখে মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, নুডলস নিয়ে এই তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, আমার খুব প্রিয়। শামীমুদ্দিন শ্যামল মন্তব্য করেছেন, সত্যি অসাধারণ, প্রশংসনীয় উদ্যোগ, অসাধারণ লেগেছে, খেতে না জানি কত মজার, মন্তব্য সাইফুল ইসলাম থান্দারের। ক্লিপটি খুব ভালো লেগেছে সাইফুল ইসলাম এবং আলী আহমেদ আরিফেরও। মতামতের জন্য অশেষ ধন্যবাদ জানাই। এদিকে কথায় কথায় আসর শেষ করার সময় হলো। প্রিয় বন্ধু, আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন আশা করি। কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 25শে আগস্ট মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। সোমবার পূর্ব ও পশ্চিম জাপানের বিস্তৃত এলাকা জুড়ে তাপমাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। কিনকি অঞ্চলের কিছু এলাকায় 39 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জনসাধারণকে হিটস্ট্রোক প্রতিরোধে যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে একটি উচ্চচাপ বলয় দেশের অধিকাংশ অঞ্চল ঢেকে রেখেছে এবং তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে। গত মাসে কুমামোতো জেলায় ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও তীব্র তাপদাহ অনুভূত হয়েছে। উকিশরে তাপমাত্রা 37.7 ডিগ্রি এবং কুমামোতো শহরে 37.3 ডিগ্রিতে পৌঁছেছিল। শিগা জেলার ওৎসু শহরে তাপমাত্রা 39.5 ডিগ্রি এবং কিয়োতো শহরে 39.1 ডিগ্রিতে পৌঁছায়। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য টোকিওতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রিতে পৌঁছেছিল। কান্তো অঞ্চল থেকে ওকিনাওয়া জেলা পর্যন্ত 31টি জেলাতে হিটস্ট্রোক সতর্কতা জারি রয়েছে। জনসাধারণকে এয়ারকন্ডিশনার ব্যবহার করা, ঘন ঘন পানি পান করা, শরীরে লবণের ঘাটতি পূরণ করা এবং ঘরের বাইরের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা আরও জানিয়েছেন, আর্দ্র বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে উত্তর থেকে পশ্চিম জাপানের বিস্তীর্ণ এলাকায় বায়ুমণ্ডল পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে। কিছু কিছু এলাকায় বজ্রপাত সহ স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। একটি সক্রিয় মৌসুমী বায়ুবলয় তোহোকু অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে, যার প্রভাবে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত প্রধানত জাপান সাগর তীরবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। কর্মকর্তারা ভূমিধস, নিচু এলাকা প্লাবিত হওয়া ও নদীর পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি টর্নেডো সহ বজ্রপাত এবং দমকা হাওয়ার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত বন্দি শিবিরে প্রাণ হারানো জাপানি নাগরিকদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গণ আটককরণের সম্পূর্ণ চিত্র প্রকাশের জন্য জাপানি সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক চীন ও অন্যান্য স্থান থেকে জাপানি সেনা ও সাধারণ নাগরিকদের সাইবেরিয়া এবং অন্যান্য এলাকার শ্রমশিবিরে পাঠানোর নির্দেশ দেওয়ার 81 বছর পূর্ণ হল 23শে আগস্ট। রবিবার টোকিওর চিদোরিগাফুচি ন্যাশনাল সেমেটারিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় 200 জন উপস্থিত ব্যক্তি মৃতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানটির আয়োজন করে সাবেক বন্দী ও শোকাহত পরিবারবর্গের একটি সমিতি। জাপানের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বন্দি শিবিরে প্রায় 55,000 বন্দী মারা গেছেন, তবে তাদের সঠিক সংখ্যা এবং বন্দীদের কষ্টের প্রকৃত মাত্রা এখনও অজানা রয়ে গেছে। 20,264 জন বন্দীর দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে রাশিয়ায় দেহাবশেষ সংগ্রহের কাজ বর্তমানে স্থগিত রয়েছে। সাবেক বন্দী নিশিকুরা মাসারু বলেছেন, জাপানি সমাজ এখনও সাইবেরিয়ার আটককরণের ঘটনাটি নিয়ে গভীরভাবে ও গুরুত্বের সাথে ভেবে দেখেনি। এই মর্মান্তিক ঘটনার যেন পুনরাবৃত্তি আর কখনোই না ঘটে, সেজন্য তিনি ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে বল জাপান থেকে। জাপানি গবেষকরা কোয়ান্টাম কম্পিউটিং বা সাধারণ কম্পিউটারের চেয়ে অনেক দ্রুত জটিল সমস্যা সমাধান করতে সক্ষম এমন ধরনের সিস্টেম উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছেন। তথাকথিত নিউট্রাল অ্যাটম ব্যবহার করে তৈরি দেশের প্রথম মডেলটি এখন মধ্য জাপানের আইচি জেলায় চালু করা হয়েছে। সমস্যা সমাধানের একাধিক সম্ভাবনা অনুসন্ধানে পরমাণু ও ইলেকট্রনের মতো কণার অনন্য আচরণ ব্যবহার করে থাকে কোয়ান্টাম কম্পিউটারগুলি। নিউট্রাল অ্যাটম কোয়ান্টাম কম্পিউটার হল এমন একটি প্রকার যা সম্ভাব্য বাণিজ্যিক ব্যবহারের জন্য বিবেচনা করা হচ্ছে। জাপানের মডেলটি ইনস্টিটিউট ফর মলিকিউলার সায়েন্স সহ একটি দল উন্নয়ন করেছে। গবেষকরা বলছেন এটি একটি ভ্যাকুয়াম চেম্বারের ভেতরে বৈদ্যুতিকভাবে চার্জবিহীন পরমাণুগুলোকে আটকে রাখতে লেজার রশ্মি ব্যবহার করে। এই মডেলটি সাধারণ তাপমাত্রায় কাজ করতে পারে বলে জানা গেছে, অন্যান্য ধরনের কোয়ান্টাম কম্পিউটারের থেকে যা ভিন্ন। এর অর্থ হল এটির জন্য কোনো শীতলীকরণ ব্যবস্থার প্রয়োজন হয় না এবং আরও বাস্তবসম্মত প্রয়োগের জন্য এটিকে আকারে ছোট রাখা সম্ভব। উন্নয়নকারীরা জানিয়েছেন যে তাদের সিস্টেমটি বর্তমানে প্রাথমিক গণনা করতে পারে। পরবর্তী পদক্ষেপ হল বৃহৎ পরিসরে গণনা সক্ষম করার জন্য এর স্থিতিশীলতা নিশ্চিত করা। ভিয়েতনাম যুদ্ধে ছবি তোলার জন্য পরিচিত জাপানি ফটোসাংবাদিক ইশিকাওয়া বুনিও রবিবার নাগানো জেলার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 88 বছর। 1965 থেকে 1968 সালের মধ্যে ইশিকাওয়া তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের সাইগনে একজন ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে কাজ করেন, যা বর্তমানে হোচিমিন সিটি নামে পরিচিত। পরবর্তীতে তিনি উত্তর ভিয়েতনামে চলে যান। ইশিকাওয়া ভিয়েতনাম যুদ্ধে বাস্তব চিত্র তুলে ধরতে 15,000-এরও বেশি ছবি তোলেন। এমনকি একজন আলোকচিত্রী হিসেবে তিনি মার্কিন সামরিক বাহিনীর সাথেও সরাসরি সংযুক্ত ছিলেন। ইশিকাওয়া জাপানের অন্যতম শীর্ষস্থানীয় যুদ্ধ আলোকচিত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। 1969 সাল থেকে তিনি ওকিনাওয়াতেও সক্রিয় ছিলেন। ইশিকাওয়া কাদেনা বিমানঘাঁটি থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া B-52 বোমারু বিমান এবং সেখানে প্রেরিত সৈন্যদের আলোকচিত্র ধারণ করেন। চীনে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় একটি হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট 100 মিটার দৌড়ে মানুষ

0: ফেলে দিয়েছে, এবং এমনকি উসাইন বোল্টের গড়া 9.58 সেকেন্ডের মানুষের বিশ্ব রেকর্ডকেও ভেঙে দিয়েছে। চীন সরকার রোবট শিল্পকে একটি নতুন প্রবৃদ্ধির খাত হিসেবে দেখার কারণে অনেক কোম্পানি এই উন্নয়ন প্রতিযোগিতায় যোগ দিয়েছে, যা প্রযুক্তিগত অগ্রগতিকে আরও ত্বরান্বিত করছে।
1: এনএসকিউএল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস
1: আর আমি হিরক খান। বন্ধুরা, আজও হবে ফান, একসঙ্গে জাপানি শেখার আনন্দে।
0: আজ আসরের 26তম পাঠ, এতে আমরা শিখব কিভাবে জাপানিতে একাধিক অনুভূতি এক বাক্যে প্রকাশ করা যায়।
1: আমাদের এ আসরের প্রধান চরিত্র তাম জাপানে পড়তে এসেছে ভিয়েতনাম থেকে। সে এবং একই বাড়ির অন্য দুজন বাসিন্দা মিয়া এবং কাইতো রোবট বাড়িওয়ালি হারুসানকে নিয়ে আজ একটি পার্কে এসেছে ওহানামি উপভোগ করতে। ওহানামি হচ্ছে বসন্তকালে স্বল্পকালের জন্য ফোটা চেরি ফুলের নৈসর্গিক সৌন্দর্য অবলোকনের প্রথাগত উৎসব। এ সময় চেরি ফুল ফোটা পার্ক ঘুরে দেখা ছাড়াও লোকজন চেরি গাছের নিচে বসে পানাহার করে থাকেন। তাম ও তার বন্ধুরা একটি চেরি গাছের নিচে মাদুর বিছিয়ে বসে পড়ল।
0: তাদের মধ্যে কি কথা হচ্ছিল তা জানতে চলুন শুনি আজকের 26তম পাঠের স্কেট।
2: お弁当だよ。僕が作ったんだ。どうぞ。
3: 綺麗。すごい。いただきます。この卵焼き、甘くて美味しいです。
4: カイトは本当に料理が上手だね。
2: 僕、シェフになりたいんだ。
4: いいね。
0: এবার প্রতিটি সংলাপের অর্থ জেনে নেয়ার পালা।
1: বিছানো মাদুরের মাঝখানে একটি বক্স লাঞ্চ খুলে কাইতো বলল,
2: お弁当だよ。
0: এই যে বক্স লাঞ্চ।
2: 僕が作ったんだ。どうぞ。
0: আমার বানানো খাবার খেয়ে দেখুন প্লিজ।
1: সুসজ্জিত খাবার দেখে মিয়া মুগ্ধ হয়ে বলল,
3: কিরে
0: কি সুন্দর।
1: সুন্দর সাজানো বক্স লাঞ্চ দেখে তামো অবাক হলো।
3: すごい।
0: দারুন।
3: いただきます।
0: খেয়ে দেখি।
1: তাম প্রথমে জাপানি অমলেট খেতে আরম্ভ করলো।
3: この卵焼き甘くて美味しいです。
0: এই জাপানি অমলেট যেমন মিষ্টি তেমনই সুস্বাদু।
1: মিয়া বলল,
4: কাইতো ওয়া হন্তোনি রিওরি গা জোজু দা নে।
0: কাইতো, আপনি আসলেই খুব ভালো রাঁধতে জানেন।
1: জবাবে কাইতো জানালো,
2: বোকু শেফু নি নারিতাই দা।
0: ভবিষ্যতে আমি শেফ হতে চাই।
1: মিয়া মাথা নেড়ে বলল,
4: ই নে।
0: সে তো খুবই ভালো কথা।
1: হুম, কাইতোর মধ্যে প্রতিভা আছে বটে।
0: আজকের মূল বাক্য হল জাপানি অমলেট যেমন মিষ্টি তেমনই সুস্বাদু।
3: কোনো তামাগোয়াকি আমাকতে ওইশি দেস।
0: এই বাক্যটির গঠন রীতি বুঝতে পারলে আপনি নিজের অনুভূতিগুলো জাপানিতে এক বাক্যে সাজিয়ে বলতে পারবেন। সবার আগে চলুন দেখি মূল বাক্যটিতে কি কি আছে।
5: কোনো তামাগোয়াকি
0: মানে হল এই জাপানি অমলেট। এখানে
5: তামাগোয়াকি
0: মানে হচ্ছে জাপানি অমলেট, যা সচরাচর বক্স লাঞ্চের একটি পার্শ্বীয় পদ হিসেবে থাকে।
5: আমাকতে
0: কথাটির মূল শব্দ হল একটি ই বিশেষণ, আর তা হল
5: আমাই
0: বা মিষ্টি স্বাদের, আর
5: ঐশি
0: মানে হল সুস্বাদু। আজকের পয়েন্ট হল দুটি বা তার চেয়ে বেশি বিশেষণ পদের ভাব একটি বাক্যের মাধ্যমে প্রকাশ। বিশেষণ যদি হয় ই বিশেষণ, তাহলে এর শেষ ভাগে থাকা ই অংশটি বাদ দিয়ে সেখানে জুড়ে দিন। আজকের পাঠে যখন
5: আমাই
0: বিশেষণ

0: বিশেষণটি
1: ঐশি
0: বিশেষণের সঙ্গে যুক্ত হয়েছে তখন
1: আমাই
0: হয়ে গেছে
1: আমাকুতে
0: আর তারপরে বসেছে
1: ঐশি
0: তাহলে পুরো কথাটি দাঁড়ালো
1: আমাকুতে ঐশি
2: এবারে শুনে শুনে শব্দ করে বলুন
1: আমাকুতে ঐশি দেস কোনো তামাগো ইয়াকি আমাকুতে ঐশি দেস
0: এবার একটি পার্ক সম্পর্কে অনুভূতি প্রকাশ করা এক সংলাপ শুনি
3: ueno kouen dou deshita ka
4: hirokute kirei de totemo yokatta desu
0: কথাগুলোর অর্থ জেনে নেওয়া যাক
3: ueno kouen dou deshita ka
2: ueno park kemon laglo
1: ueno kouen
0: holo ueno park tokyo nagorir ekti bikkhato o boro park
1: dou deshita ka
0: mane kemon legeche ba kemon chilo অর্থাৎ ঘটে যাওয়া বিষয়ের অনুভূতি জানতে চাওয়ার প্রশ্ন এটি
2: এটা যেমন বড় তেমনই সুন্দর খুব ভালো লেগেছে
0: কথাটির মূল শব্দ ছিল ই বিশেষণ
1: হিরোই
0: মানে বড় বা খোলামেলা পরের বিশেষণের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই এটির রূপান্তর ঘটেছে আর পরের বিশেষণ
1: খিরেদে
0: আসলে একটি না বিশেষণ
1: কিরেনা
0: যার অর্থ সুন্দর বা পরিচ্ছন্ন কিন্তু এটিও আবার এর পরের বিশেষণের সঙ্গে যুক্ত হওয়ার কারণে রূপান্তরিত হয়েছে লক্ষ্য করুন কোনো না বিশেষণকে পরবর্তী বিশেষণের সঙ্গে যুক্ত করার সময় এর না অংশটি বাদ দিয়ে সেখানে জুড়তে হয়
1: দে
0: সব শেষে আছে
1: তোতেমো ইয়োকাত্তা দেসু
0: অর্থাৎ খুব ভালো লেগেছে
2: বন্ধুরা শুনে শুনে শব্দ করে বলুন
1: হিরোকুতে হিরোকুতে কিরেইদে হিরোকুতে কিরেইদে তোতেমো ইয়োকাত্তা দেসু
0: আচ্ছা এবার অন্য অনুভূতি প্রকাশ অনুশীলন করা যাক মনে করুন আপনি বলতে চান জাপানের ট্রেনগুলো হচ্ছে সময়ানুবর্তী আর সুবিধাজনক বটে সময়ানুবর্তী কথাটির জাপানি
1: সেইকাকুনা
0: এবং সুবিধাজনক হচ্ছে
1: বেনডিনা
0: খেয়াল করেছেন তো দুটোই কিন্তু না বিশেষণ চেষ্টা করুন এবার বলতে আজকের বোনাস বাক্যটি কাইতো বলেছিল বক্স লাঞ্চ খুলে মেলে ধরার সময় কাউকে কিছুর সাধার সময় বলতে হয় মানে প্লিজ নিন আসলে এটা অনেক কাজে ব্যবহার করা যায় যেমন অন্যকে কোনো কিছু খেতে বলা সম্মান দেখিয়ে কোনো কাজ আগে করতে বলা বা এমনকি তার প্রাপ্য কোনো কিছু দেওয়ার সময়ও এটি বলতে হয়
2: শ্রোতা বন্ধু আপনাদের পালা এবার শুনে শুনে বলুন
0: এ পর্যায়ে আরেকবার শুনব আজকের স্কিট
5: お弁当だよ。僕が作ったんだ。どうぞ。
6: きれい。すごい。いただきます。この卵焼き、甘くて美味しいです。
7: カイトは本当に料理が上手だね。
5: 僕、シェフになりたいんだ。
7: いいね。
8: ハルさんの知恵袋。
2: এবার হারুসানের পরামর্শের ঝুলি আজ কথা হবে চেরি ফুলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের প্রথা ও হানামি সম্পর্কে
0: আসলে সাকুরা মানে চেরি ফুলের সৌন্দর্য নিজের চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না বসন্তের ক্ষণস্থায়ী এই ফুল ফোটে মাত্র দিন দশেকের জন্য মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়ে জাপানের দক্ষিণ থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে উত্তরে গিয়ে শেষ হয় দেশের মধ্যভাগে থাকা টোকিও অঞ্চলের লোকজন চেরি ফুল অবলোকন করতে পারেন মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে কোন তারিখে দেশের কোথায় চেরি ফুল ফুটতে পারে এবং কোন অঞ্চলে বর্তমানে প্রস্ফুটিত অবস্থায় আছে তার পূর্বাভাসও দেওয়া হয়ে থাকে গণমাধ্যমগুলোতে

0: লোকজন সাধারণত কোথায় ওহানামি করতে যান তাও বলে দিন দিদি।
1: আপনি তো জানেন কাছাকাছি থাকা পার্কে এবং দুপাশে সারি সারি চেরি ফুলের গাছ থাকা রাস্তায় লোকজন চেরি ব্লসম দেখতে যান। টোকিওতে চেরি দর্শনের সবচেয়ে বিখ্যাত স্পটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল উয়েনো পার্ক এবং শিনজুকু গিওয়েন ন্যাশনাল গার্ডেন। কিন্তু আপনি জাপানের যেখানে যান না কেন চেরি ফুল উপভোগ করতে পারেন। কোনো কোনো এলাকায় রাতের বেলা চেরি গাছে আলোকসজ্জার ব্যবস্থাও থাকে, তখন সেটা মনে হয় যেন বাড়তি পাওনা। শ্রোতা বন্ধু, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা
0: জানাবেন কিন্তু, আর আগামী আসরেও সঙ্গে থাকবেন আশা করি।